কিছু শুনুন সি প্রোগ্রাম সোগাত লাইভ ফোন কথাতে দারত আর হোয়াটসঅ্যাপ মেসেজেস দার প্রোগ্রাম সোগাত আকাশবাণী ডিটিএইচ দি পঞ্জাব প্রসারণ সেবা দা এয়ার জলন্ধর কেন্দ্র হ্যায় সবের দে 1 বাজে সমাহরে জি প্রোগ্রাম পঞ্জাবী মেলোডিয়াস কীতা